0: মাপুন নাই বলা সবা।
1: আসকু আন্দ্রং তাপি,
2: চিকি চিকি চিক, চিকি চিকি চিক, চিকি চিকি চিক, ইয়া না আনা না আন্দ্রং তাপি।
1: এই সিলসিল ইয়ে এলো কাতিবিকি রিসে উয়া উয়াতো। আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সিলসিল ইয়ে তাপালালি মাই মাংকালিঙা সেটি চুরিতা পাউ পাউ রিকা দং সিলসুরে ইয়ে আমকালিং আমাদে চানিদি ইয়ে রিওয়ানুয়া আরা জান্না বনে অংকা তুতব বলা লিওয়া লপনা রিয়াসঙ্গে বলা সবা বলা সবা বলা সেদিঙ্গে নামান চাজি সিকলা লন্তারা তমাই তা মারিও রেনুনা লচলা মাপে বালিনি আন্র তাপি মাকরা।
3: হ হ হ হ হ ইয়া না রিয়াসঙ্গে আন্দ্রং তাপি লঞ্ঞা নি বল আল বিরামু উতিবি মান নিসিব আকু কারবে কারবে রন্দিনা নামা রন্দু
2: মাপে বালিনি ইচলা। হে আন্দ্র তাপি আজ আমস বলানি বলা সবা বলা সিপাকা লেবিতা সিপাকা তাউ না সিপাকা এঙা মাপে বালিনি আন্দ্র তাপি মাকুদা।
3: Jangan bersangkai kak. Dena gaga perakai bola sobamu. Elok kak rutun ni.
2: Mape bali ni icelak. Lenyak ni bola sobata. Usin nama ni bawa monro. Lenyak to ni arajana. Kota pa asisom pengena. Na andre ni andro tapi.
1: Tenri sana sana mua, engka api malumpa. Nata tunu mana ni alirina si bawa pak kakasakna bong soba.
2: Cuit, cuit, cuit. Oh Tony, makan rapi. Mati Tony lampu. Nandre ni api bola soba.
1: Makun curi tanah usina bola toba
2: bale bolu
4: bale cakalang
2: pecola dana
4: peseka
1: guru semua. Wassalamualaikum warahmatullahi wabarakatuh.
5: Engkap itu gamaja anak
6: Nah, pendengar era Riwoni dan adik-adik semua, kita sudah mendengarkan ya seperti apa dongeng dari Rumah Cerita 24 dan adik kita Naura Surez Belva dan Ahmad Akil Ibrahim yang merupakan siswa dan siswi dari SD 24 Macana. Dan kami minggu depan masih akan menghadirkan di ruang dengar adik-adik dan pendengar RRI Bone program Pau Pau Rikado. Jadi tetap nantikan setiap episode yang akan dihadirkan melalui 91 FM RRI Bone dan di YouTube RRI Bone. Nafia undur diri dulu dari ruang adik-adik. Sampai jumpa dan selamat menikmati hari
7: program Pau Pau Rikado.
6: Jadi tetap nantikan setiap episode yang akan dihadirkan melalui 91 FM RRI Bone dan di YouTube RRI Bone. Nafia undur diri dulu dari ruang adik-adik. Sampai jumpa dan selamat menikmati hari
7: program Pau Pau Rikado.
6: Jadi tetap nantikan.